ডাকসাং ইসারাঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস 55 ফেলেমেলু গীতা দাত নে সানাজাচ লুসোম খান এনপিন মজরু সুলতান পুরী ইয়াংলু ইয়াংস্টিক কান এনপিন ওপি নায়ার ই ফেলেমেলু গুন সানকান লানগিয়াছে আকাশবাণী লেনে সানেনজিক তান।

0: দেশাঙ্গি সরঙ্গে ফিল্মিলু ডিকচিমে ডাঙা শ্রী চারশো বিশ ফিল্মিলু মুকেশ তাঙ্কপাগুনে সানাজাজ শালীন্দ্র সোমসখানে লুয়া ইয়াংস্টিক কানেন পেন শঙ্কর জয়কিষণ
1: কম ব্যাজ পে লোন চাহিয়ে ও ভি অ্যাপ সে
2: अनजान ऐप से बचें।
3: RBI कहता है
2: जानकार बनिए सतर्क रहिए।
0: कसता पेंगे इस फिल्म में लो किशोर कुमार तंग आशा भोसले ने सनाजात

0: এইবো আকাশবাণী লাইন কাসতং ইজরং সেদান্তা সিনে স্নাসু জানাজাত দৃং নেপারলা গেগর গাঁপে নাহা উইকসিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন নিয়ামা ভি বি জি রামজি অ্যাক্ট লাগলেন নাহা খেউন শেষ গজুক সংস্থেন সজুং গমিউল ইয়ারগেজ লাসকা হলন পো শিবরাজ সিং চৌহানি সেরাজাত খান নাং সিন এম জি নারেগে নাহা জবসিওর খেউসে উৎখান ই ছেরজি সৌমা লাগলেন নাহা খেউন শেষ তাং রেলতে সজুং ইস নেলকা সোসে ডেল লাসকুস গুনতাং জুং রেলা টালি গুন ছাচাং জাতেন ইয়ং ই ছেরজির কিউতে গমিউলি অসপা চান গুনলা লোখরলা জাকমার গেনাং ইশুর চাঙে লাসনেস কাপ থপচে ইনো মলা জাজ
1: এক জুলাই সে আব বিকশিত ভারত জি রামজি যোজনা কে অন্তর্গত গ্রামীণ ক্ষেত্র মে রোজগার চাহনে বালে হামারে মজদুর ভাইয়ো কো বহনো কো আব সো নহি সাল মে 125 দিন কা রোজগার দিয়া জায়েগা বীচ কে সময় মে মনরেগা কে সারে প্রাবধান লাগু রহেঙ্গে বিকশিত ভারত জি রামজি কে অন্তর্গত অধিকতম রাজ্যোঁ কো 6 মাহ কা সময় রহেগা অপেক্ষিত তৈয়ারি কে লিয়ে লেকিন 1 জুলাই কে বাদ সে আগর 1 জুলাই তক কোই রাজ্য অপেক্ষিত তৈয়ারি নি কর পায়া তো 1 জুলাই কে বাদ ফান্ডিং প্যাটার্ন কামো কা বিকশিত ভারত জি রামজি যোজনা কে অন্তর্গত হোগা
0: জানস্কার পুলিশ ইচোস নে লাহোল স্পিতি এসএসপি ঠোস তুগা জাদিন কাখ্যাপ স্পেলকা নাং সেন জিসপা গমিলি নাঙা সিন ছেচিস পেজাস্তে জানস্কার তাং মানালি পারি ইউলি দানি জুংলাম ছেন মোস কাপস্তক সে ফিয়া গাস তে তেনক তে ফিয়া বেসপা তাং স্কোরিয়াংস পা গুন রিগেলাম গুন ইয়াং স্কিয়ার মানমালা লেপ লেপ সুক পা জানস্কার নে মানালি ছোক লা স্কিয়ারডেন জাত মাগোস মোলতে লাপস্তন স্পেল তে তেনক নুব্রেজ জংসপন মুকুল বেনিওয়ালিস পার্তাপুরি জিন্দা চুগনিস পে লপটাখাং তাং খামজের সোনাজ গুনে হুনমেলা জিসকোর জাতেনক ইতুজ অর জংসপনিস লপটাখাং ই গিরগান তাং লাশেত পাগুনি অ্যাটেন্ডেন্স লা জিক্স জাতেনক ইয়াং লপটু গুনলা লপচান সোসেস কোরলা টিওয়া জাতে লপটুগুনি ইয়ন্তা নিশনা স্তাংস গুনি স্কোরলা আর গিউশ জাতেনক তিংনে অর জংসপনিস পার্তাপুরি খামজের সোনা স্যাং জিসকোর জাতে মিমাংস কুনলা খামজে জাবস্তক সালিন খান গুনি স্কোরলা জিক্স তোসাদ লেনা জাতেনক জিসকোর রিংসলা অর জংসপন তাং ইয়ামপো এসডিএম জিমে রফতান তাং দিসকিরি ন্যাপ তাসিল দর হাবিবুল্লাহ গুনা জিকসের পিঞ্জরো সজুংয়ে ছি তনতানিস করে লংকং সে ছক নে গেলচা নিউ দিল্লি নাঙা জাকনি সি হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরাম টাডিক জাজিংজিকানো কাবেশ মিকজিবো গ্যাগারপা ঠমি গুনলা চিরগালি ইউল কুনে নাঙা লাসনেস কাপস মাহা ফিংচেস তাং ছালা জাতখান গুনলা সংস্কৃপ তাং জান হিজাব চক কুন ইট সিন্স পো থোপ চুকচেস করলা সুন্দর জাচেস পনক শিলন ডক্টর এস জয়শঙ্কর ই সোস পে গুজুক স্ট্যান্ডার জাতেন ইয়াং জাত গোয়া সুংশা চ্যালেঞ্জ জুং ই সোস নে গেগার পা ঠমি গুনলা চিরগিয়ালে ইউল কুনে নাঙা সংস্কৃতি অবস্থান পুয়াম পো ছালা সঞ্জা চিস্তাং ইউলি জুনু ফোমো গুনে সাল লা ইয়ারগিয়া সাল তে লাসনেস কাপ স্মা সামা থোপ চুকচে তে থোকা লাসের সুলিন খান গুনে স্কোর লা সারা জাতেন নবরে জংসপন মুকুল বেনিওয়ালি লাভতন নাং সিন দিসকি তাং হুন্দারি গোবার সোস পে ইউলমি গুনিস সসপা সোসে রকদেল তাং ইয়াম পো দাং জাবার ইর সাং রে লাজগুল উসুলা জাতেনক ইতুস দিসকি তাং হুন্দারি মার্চেন্ট এসোসিয়েশন হোটেল এন্ড গেস্ট হাউস এসোসিয়েশন তাং ইউল ইংসকুয়ে মিমাংস কুনিস হুন্দারি সেন্ডিউন্স তাং গামিলি থোমস তাং ইয়েখরি স্নাসাগুন লাক্সমো জাতেনক ইয়াং মিমাংস কুন তাং স্কোরিয়াংস পা গুনলা স্নাসাগুন লাক্সমো বর্ষিসলা জুয়া ফুলা জাতেনক জাপানের শিলন সানাই তাকাইচি ইদ্রিং নেপারলা গেগারি জাকসুমি জিসকোর লাশিচে জেন শিলনি কোসা আসনাম সিরতিং নে ইবো কং ই গেগারি জিসকোর তাংপো বনক থরেজ কং শিলন নরেন্দ্র মোদি তাং ইয়ামপো গেগার তাং জাপানি পারলা লখরি সোস্তেং চুকনিস পেনাং আখা তু জাচে জেন ইয়াং গোসকিং নিসকুয়ে ইউল ফানচুনি রকজেল কুন মার তান পো জাচে তাং ইউল তাং জামনিং শিল দানি তনসান সোসেস করলা সুংদোসন জাচে সি রেওয়াইনক শিলন নরেন্দ্র মোদি দং ইরানি শ্রীজিন ডক্টর মাসুদ পেজেশকেন তিয়াম পোর গ্যাংলাপ অর্গিউতে ইজালতা আসাল তেন ইতুস ইরানি শ্রীজিনিস নুপচোক্স এশি নাঙা দাকসে স্নালুক্স গুন স্কোর গুন শিলন লা ইশাদা জাতেনক ইয়াং শিলন নরেন্দ্র মোদিস ইরানি ছোক্স নে নুপচোক্স এশি নাঙা জিজদে স্নালুক্স ইয়াং স্কিয়ার মালমা লা খেংচেস তাং রেলতে ছাতন জাতখান গুনলা রগাসু ইয় জাতেনক লে লন্টিন কাউন গিউতে লাদাখ শ্রী নাচুলগুঞ্জ খাঁতক চুছত অর্গু নিমে চুছত নিজ তাংস্কার মা সাপচু মাঙা ফিতক চুছত খাঁতাং ফিতক চুছত অর্জুন তাংস্কার মা চৌ গুণিকা সঞ্চেজ লাভ ফলিঞ্জিক তানক মিমাংস কুনি লাদাখ শ্রী নাচুলগুন ফেসবুক ইউটিউব তাং এক্স কুনিকাং এ আই আর নিউজ লেট গিউতে সান থুপচে জোতেনক আকাশবাণী লেনি তার নাচুলথন

0: Ibu Akashwani le in kasatangi jarangai phunchuk wangmo nasna sulsana jat changthang yuljong sinanga revamped distribution sector scheme Ladakh region ka laglin chun yut khanis ko lashka jib ajacha si phiar jong spunis edeliot guntang yam po chospa boda jate nok during ne phala viksit bharat guarantee for rozgar and ajivika mission gramin yule gamyul changme nanga lasirina chungches ko juk song te nok yang lama lobjang memorial football premier league thing is pa during phala gojuk song te nok dom sa team ngi shui e tournament na nga khakle nin je nok ka sata na sul gun jip sal jate sana jat changthang yir jong spun nitish rajore delu spun bu gune chos pa jik boda jate changthang yul jong se na nga charji revamped distribution sector scheme ladakh region ka laklen chun yot khani skor la shikar jip jate nok chos pe skap sa daksa lasir na nga yot khani nastang lasir laklen na khongtus cholta bin khantang charji ka tusthogi ka lasgun chachang dup chuk jase ka mix te tos dur jate nok e to sir jong spun is delu laskhus changma chik tang chik stun te Lasa dup chukcha sikar sundus zat gos multe shuks gyaba zate nuk yang changthang yuljong se mimans kunla lok shuks ildani zu gyaspa yongches lokhel thupa chuches tang nyampu lok shuks japsto gun lokhel po thup chukcha sikar shet salte nuk. Changthang ir zonspo nitesh rajore yuljong se nanga kimsa gun tsirke nanga kyongches tang lan chik kol de pankan plastiki riks kolche sika gagja tangche se donche skola di lutspon pogni chokspa jik boda zate nuk I chokspe nanga rongi video nyome SDM tang nyoma tang hanle naib tesildar gun tusa zate nuk chokspe skapsa changthang ir zonspo nis solid waste management di dakse nastang se skola shikajib zaten jik kimsa rukches kimsa Lonskam gun sosua peches tang chandigi zo tap school de kimsa metkan juche si cirka gun shtanpu cho go shesi ka shet salte no kongis. Mimangs zumsi nasa gunika kimse snot nasa nasi ka burte thakor gun ashtangma laksmo bor go smolte labja salte no ina duzlar zonspunis nasa karyut la kimsa panches tang lanchik kol testing ne pankan plastiki riks kolkan guni gyabgar la chatpa takpo kalche si skor lang tosdur zate no. During Nepal, Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission, VB Jiramji Act, Nistungishur Sangha, Yuli Gamyul Sangme Nanga Latsiri Nanga Kyongches Gozug Songtenuk, Gamyul Yargas Lonkun Seshat Khan Nangjin E Act Nangjin, Gyunuri Lo Chigi Nang Loga, Jagma Gyanangishur Sangye Pia, Poks Tang Yampu Lasne Skaps Atop Jasinuk Yang, Gamyul Gun Wangcha Chan Gyurchuk Jasinuk, Akashwani Tusmi Nasultan Khan Nangjin, Ina Gyunuri Lue Nanga Yul Gangpyo Nanga E Act Po, Lasirina, Kyongchuk Chesi Pias Gorche was Tung, Gupchu Kongatang Tugia Gupchu Kongis Borte Yote Nok. VBG Ramji Act is Lo Nishu Ningpa, Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, MG Narega, Nistungishu Sange, Taps Pocho Chesenok, Timstang Soma Nangjin, Lasna Topchese Tangskabu, Lo Chiginanga Jagma Gyane, Sparte Jagma Gyanangishu Sanga Josenok, Gelkag Nishu Sakshik Tang Ujungas De, Kaguninanga, Sungunma, Ninla, Zgor. Sungya sang nyua yotpin ta te yulka guni nanga rin soma gun lagle nina kyong ches inok. Sojungi gamyulyar gyas lon bo Shivraj Singh Johanis Viksit Bharat Ji Ramji Act latsir nang kyong ches bo sharap se naskaps kakchan jik ethe azate nok skujaps Johanis shatkan nang jin e act bo gamyuli lapa bumthak mangpe phia chethong rangtang rangar chiwa chuches tang miche phustangs lokhel thupa chuches phia laskak somajik inok molte shadazats.
1: आज का दिन ऐतिहासिक दिन है विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए सभी राज्यों ने बजट में प्रावधान किया है अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी
0: Ladakh si MP Zurba Jamyang Tsing Namgyalis Zanskari Ufti Nanga Ujung Nangpe Rigna Zulok Tholop Khangi Yanlak Lopta Duzin Potang Lopte Kaz Gor Chewa Sumchu Songi Sido Songi Kaldani Zo Sarjang Ilat Sir Dubin Yotkan Guni Skor La Shkarjib Zatenok Khongrang Ezek Skor Rigingsla MP Zurbe Lopta Khangi Gechi Tang Gergan Guntang Yampo Sona Si Yargas Tang Maungs Pe Thabling Guni Skor La Sumchu Zatenok Khongis Lopte Ildani Zo Tang Academic গোসদুম গুনেস কোরলং গুস চুয়াজ চুজুই টংসুং মিরিক সিলন খুশি ছোক্স নংবা সাল খান সুগোস চেওয়া সুমচু সৌ সিডু সঙ্গিকা ডুপচেস ইন খান ই ছর্জি নংলোগা লোপজে ফিয়া এডমিনিস্ট্রেটিভ ব্লক তং একাডেমিক ব্লক সোমা গুন্ডুপ চুকচেস অডিটোরিয়াম ক্যান্টিন ইলেকট্রিক্যাল রুম তং বাস গুণ বোরসে গ্যারাজ থে তে জানিয়াং টালিগুণ ডুবচুকচেস নক ইস এমপি জুরবে শিলোন নরেন্দ্র মোদী তং টংসং মিরিক সিলোন পুকিরণ রিজিজু গুণলা লাদাখ সিনাঙা নংপেশ সোনাস গুণ স্টানপো জুচেসি ফিয়া রোকস জাচেস পা লাদাখ স্পা তং মিকসালি জংস্কার পা মিমাস গুড়ি ছাপ জাতে থুকজি ছেজুয়া জাতে নক বিজেপি লাদাখে থিপা টাশিক হাচু তং বিজেপি গোসকং রগান বাগুনি ছোস নে দিং বিজেপি লাদাখে লাসকুস ছিনমে কা নেথুপ মিংচান ভেটারেন্স অচিভার্স অ্যাওয়ার্ড নামস খান লাদাখ স্পা মগমি স্পাও গুনে সিবে নাঙা ডিগ্রি মিজিক টালিক জাতে নো ইট ওস অনারারি ক্যাপ্টেন সোনাম গুরুপ অনারারি ক্যাপ্টেন টাশি ছেপল তং নায়ক গৌতম গুলাম হেদার গুনলা ভেটারেন্স অচিভার্স অ্যাওয়ার্ড নামস খান গুনলা টাশিস দিলেক জু আজাদ ইঞ্জিক মকমি ই স্পাও গুনে ইউলতোনলা জাবস্তক গংশন আফুল আজাদ খান বু তুজ গুন ইতুলুশেস ইনক মলতো ইনাসুল গুন গেসারং লানগাসলা আকাশবাণী লেনে সানচেসলা ফুলেঞ্জিক ইন নুব্রেস জংসপন মুকুল বেহনিওয়ালিস পার্তাপুরি জিন্দা চুংস পেলোপটা খাং তাং খামজদের সোনাস গুনে জিক্স কোর জাতে সোনাস গুনে কালাস ডুলিং খানগুনে জিক্স তোকলেনা জাতে নক লোপটা খাঙেকা জংসপুনিস লোপটে গিরগান লাশেত পাতং লোপটু গুন ইয়াম পুজালতা সালিনজিক খংগুনে এটেন্ডেন্স লা জিক্স জাতে নক খংস লোপটু গুনলা লোপছান কাবে নাঙাং টিওয়া তং নামতক ইয়না তেবু গিরগান গুনলা টিয়া জাতে সেলথাপস এফিংচেস সির সুন্দুস জাচেস তং গিরগান গুনি ছোক স্নেয়াং লোপটু গুনি টিওয়া নামতক গুন সেলচেস তং জিন্দে নাঙা লোপটু গুনলা ইয়াং টিওয়া চোস্তে লোপটু গুনে শেষ গিয়া স্পেল গোসমলতক স্টিং নে জংসপনিস খামজদের সোনা সেজস কর জাতে লাশেত পা গুন তং লাশিকা ইয়মি ইয়ং সোনা শিকা খামজদে জাবস্তক সালিন ইয় খান গুনি স্কোর লা থুগু জাতে নক লাদাখ সুসংসদে শেষকুং জুনবা বি কে সাকসেনে লাদাখ সি পেথং গুন বাদকেত এচো থুপচেস চানতং সাশিং তাপসে জংথিং চোচেস মিগজি তংয়ামপু লাসির সুলিন ইয়ুৎ খান নংজিন নেথুপ মেল দিচেস জুকসু মিজাকা শেষকুং জুনবে মাহে রালদুই ডেনচু মায়ুরি নে খোরলা ওলি সাউন ইয়ুৎ খানবু তা গিয়ালা দোলতে সাগ্যাত গংতে ইয়ুৎ খানবুনে লাদাখ সি পেথং টংমে সাগ্যাতপু স্তানজি ছুল্লা বাদগেট চো থুপচেস চান ইন খানবু মন থুপতে নক সুরুক ইয়ং ইবুনে শিশকুং জুনবে লাদাখ সু মা সাচা আলজং থিংচান খরিউগি স্টেন্ডেল চানতং লাদাখ সি সাগ্যাত গুন মা বাদ থুপচেস চান চোচেস নাঙা ইয়ারগ্যাস খাকচান জিগ থে থুপচেস তং ইয়ামপু ইবুনে লাদাখ সি নাঙা সাজি খামজদে গুন মা ঠাংসপু চানবুরচেস চাখা ইয়ুৎ কানতং সাচা থাকরিং গমিউল গুনি শিচোক সি নাঙা মিছে ফুস্তংস মা আলজোক স্লেমু চান চোচেস নাঙা রোকস লেপ থুপচেস নকমল তোক নুব্রে দিশকি দি থমি থমি নাঙা উজুংসদে ফুড সেফটি লাসকুসি ছোকসনে লাসকুসি স্পুনবি জিক্সতোকে নাঙা তুজগুনি রুটিন ফুড সেফটি স্কোরলা থাতক ছাতলেনা জাতে ইনক ইতুস ফুড বিজনেস অপারেটর ইয়ংনা জাবতুংয়ে চালাক গুনে ছংলাস চোখান গুল্লা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেগুলেশন অ্যাক্ট নাংশিন জাবতুংয়ে চালাক গুন স্পুস তাকপুর সংমা লাক্সমু ইয়ুৎ খানতং ঠোসতে নিফিয়া ফানপু ইয়ুৎ খান গুন চংচেস লোকেলথু পাচো গোসমলতে লাবজা সালতে নক ইতুস গোসদুম নাংশিন স্পাসপে ছেছুং গুন বোরা জাতে নক ইয়ং ফুড বিজনেস অপারেটর গুনলা গোসদুম গুন ছির নাংশিন ডুবচু গোসমলতে কাজ পেলা জাতে নক হানু গামিউলি নাঙা খালসে এস ডি এম মোহাম্মদ শরীফ উজুকসে নাঙা মগমি তং জুংটিল্লা খামসদে সোনাসি ছোকস নে খামসদে ক্যাম্প জিকটা লিকচা জাতে নক ই ক্যাম্পো জংখা গে খামসদে স্পুনপো ডক্টর জাভেদ আহমদ উসকংলে নাঙা ছোকসতে নক খামসদে ক্যাম্পে রিংসলা গাইনোকোলজি জেনারেল সার্জারি পেডিয়াট্রিক্স ডেন্টিস্ট্রি তং ফিজিওথেরাপি জাবস্তক তং স্মান গুন রিন মেটপা গোস্তে সালতে নক লিডাই দি ছোকসনে পোস্ট হেলথ ডে এনসিআরটি নিউ দিল্লি ন্যাশনাল পপুলেশন এজুকেশন প্রজেক্টে থিতিক নাংজিন এরসিয়া জাতে নক ইটুস ডাই ডি ফ্যাকাল্টি থুসমি গুনিস খামসদে ট্রান্সপো বোরচেস খাকচান ইনখান তাং মিছে খামজং চান ফুচেস সিনাতো নিকা শেত সালতে নক সুংসাদ সালখান গুনিস খারজি থেবে রিক্স মিদোনচেস ছাং নিউমসপে দোনথাং দোনচেস তাং লুসাল চেচেস খাকচান ইনখান তাং ইয়োগ জাতে রাঙে লুস তাং সেমসি খামসদে ট্রান্সপো বোরচেস তাং শিয়ং সে থকনে ইয়ারগ্যাস খ্যংচেসিকা শেত সালতে নক हिंदी दिवस तंग डेल ते ग्यालियों सोरिक तेनास खांग ले का हिंदी स्कादी की काल दान चोस ते टीवा टीला ने डांदू जिक टालिक चो आजाते नोक ई डिग्रिम टालिक चो जैसे मिक जिंगोस मा वो लाश्चेत पगुन ला जुंडे ले स्कादी की हिंदी नातों निस्को ला हागो स्पेल चस तंग यांपो ग्याल खा भी स्कादी की छुल ला हिंदी स्कादी कोलचेस लास पुस्पा यश के जोजस पो इनोक शुरूक ई तो सर्चोना से गेरगन लाश्चेत पाचंग में खाक लेना जाते नोक टीवा टीलन डांदू री नंगा हिंदी स्कादी रिक जुंग सुमस्तक तंग चेष्टांगे शेषग्या चोक्स लोपचान सोसु नांगा टीवा जाते नोक इतोस खोंग्रा सुंशा दे नांगा स्कुन्दुन सो ग्यालियों सोरिक देना स्कांगे स्तोनपा डॉक्टर पद्मा ग्युर्मे देस हिंदी बो ग्यागा रिजुंग रे लेस कादिक चाम मानपा इवो युले शेषग्या तंग जिगदिले चोनस्तक्स जिगां इनोक मोतोक Lama Lobzang Tansui Kang Paul Dandur Teng Iswa Dering Nepala Guzuk Song Tenok Spitu Ge Astrota Football Ground Ka Dering Football Premier League Guzuk Stendeli Zadgu Nanga Shkabje Thukse Rimboche Chok Skundun So Tang Shkabje Khamtak Rimboche Chok Sibis Kundun Betsula Thusa Zatenok Football League Bo Skushek Lama Lobzang Is Lada Sish Chizuk Sipia Chaklas Gangshan Zatkan Gun Tansu Zajestang Junshkes Tangshet Apollo स्टेचेस नंगा दोपा युद्धन गुनला इस सालियंस स्टेचेस स्कप सालचेस पो इनोक तालो टूर्नामेंट नंगा टीम निशु खगले निंजिक इनोक इतु सुंशा सालिंजिक स्कुंडों स्टोश कब जे तुक सरिंबो चे छोगेस गोटिक जातखन गुनला लमा लोबजंग ये तंसुई नंगा जोंचकेस गुनी पिया इ जोक्स डंडो टालिक चोचेस पास्तो द जात इंजिक खगले इनकान टीम सोसुई सालपा गुनला डिग्लाम तंग सालियंस सिल्तावा तंग थुन पे थोकने डंडो तंचेस लास पोस्पायाश के जाते नोक आकाशवाणी लीग युते लदा सिना नासुल Nime na Lanji Sanchez La Pulinjigyot, Ladak Sir Nasul, Nato Chusot Gu Nime Chusot Nis Tanskarma Ngap Chunganga, Pito Chusot Nga Tang Pito Chusot Dun Tanskarma Chung Eka Santo Binjiginok, Inna Tsokslash Chisok Spella Mikang Ladak Sir Nasul Gun Santo Bches Yotenok. Akashwani Lene Ta Nasul Ton Kasata Delchat Sanajat.
2: Tawa zangpo yung goshis tang samlu zangpo yung goshis po rang chikpe phe manpa janma gulang roks thup chuganok. Samlu zangpo tang thup chis po shuk shiginok cholta mangpo shigi donglen chuchis na roks tangkhani shuk shiginok. Ebe tontak ngosma po nangmet chuchis ya skala si nazluk shig jungna tebo yung machuga borchis si phe manok. Ibo samlo gyala yerket tangches ne sems tang lusi khamsde tang chisa narku ne gyale pheno. Samlo zangpo tangches ne skala se tusla I shchalbo gyute donglen cho thupches tang tena nga gyurcha gyokspa kyonches se nuspa yono. Kabejas de semdum nyun chaches. Jibcho de nga samlo zangpo tangches ne stopshuk sma gyala chaches. Takshet nyungun shkinye zume jikspa nyungun tang mitse jingmo lushes tang delen jik tang no. Samlo zangpo stawa zangpo ayarket tang na ya stawa samchul chungun tang semdom gun selche se nanga roks tang no. Samba zangpo tang na skala si seltabs bian.